านี้เราไม่พอมาฉันจะให้งานนี้ได้เป็นยังไงทุกคนฟังกันแล้วฉันไม่พูดว่าตัดสินว่าใช่หรือไม่แล้วคนนั้นเป็นคนนั้นอิสมูรักันนี่ไอ้มาลิกัสซูนี่มีเพื่อนบุรุษอะไรอย่างมุติชนว่าจะอ่านมิสัยแล้วคนนั้นเป็นคนในครอบครัวที่ทำกิจการนี้แล้วทำมุติชนสภาพมันกิจการนั้นบอกให้ทำนะอันนี้ได้เลยที่จะทำได้kaya tulungan ko ang bawat isa na maging masunurin at patuloy na naisip ng mga salita mo upang huwag kaming mawalay sa iyo. Inilalaki din po namin ang mga kapatid namin na may karamdaman. Ito po ang hindi po handa upang maibusan ang kanilang karamdaman. Ikaw din po, Panginoon, ang tumanggap sa kaisipan ng mga namimuno sa aming bansa. Sana po ay naalit sa kalooban mo ang lahat ng plano nila upang maging payapa at bundan ang aling bansa. Maraming salamat po, Panginoon. Samahan po kami sa aming pag-uwi. Sana po ikaw ang pakita namin sa aming buhay at ilaw at asig sa sanggitan. Ito po ang aming bulay sa pangalan ni Jesus na aming ang pag-iigtas. Amen.